কেই ছাই না নাঙ্গাই আয়ো নাঙ্গাই জানতাও লানু কেই ছাই না হে কৃষ্ণ শূন্য পায়ে মুরলি রনকো পীড়া পানি হারাম তো মনকো হে কৃষ্ণ শূন্য পায়ে মুরলি রনকো।

দিয়ে রাম্রো হারতি শেখলে পবনলে তো শঙ্খ পাশা দিয়ে দেউতালে আগে প্রার্থনা গরিলি দায় রূপলে দেখিয়া তিম্রো দুষ্ট ম মারুলা ভনী কবল মইলে গরে কোথিয়া কোহো তো উতয়াদ ছৈন মহারাজ তেসকা ডরাইলে গরি দু দু দু গরি ছাতি বোল্ন নসকি আয়ে উসয় গরে দেবী কো মহিমা নজানি এসরি হে দূত কে বোল দচস তেরা সুমনি সুম ভাই দুই কো তারিফ কে গর্দচস আয়ে তে লড়ুলা ভনের মনলে দেখিলি এ সুন্দরী মেরো চিত্ত তিমি বিষে ফসি গয় ফিরদই না কেই গরি রামরী ছৌ পরিপূর্ণ ছৌ তিমি পনি রানী হুনি এ গে ছৌ যো মৌকা কিন চোখ ত ছেউ হিরস গাই যাউ কসো ভন্দ ছেউ কেরো ছৈন মলাই কে ই ডর ভর কে ধাক দেখাউ চস